0: রাত্রি নবায়ে
1: ধর্ম শ্রবণ অভিলাষে সদহবত ওপ সেলু দিনাটম ত্রিবিধ রত্নে আশীর্বাদে বেবা উতুম বুদ্ধ গুণ পদেয়াক শ্রবণে করনু বাস আদাত লক্ষালে সিতনিবন বুদুবন ধর্মানুশাসনাব সমকার